শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হয়েছে ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে 103.4 মেগাহার্টজ যোগে। আমার কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে মধ্যে আপনার শুনেপারে। বর্তমানে আপনার শুণুছেন ভক্তিগীতর কার্যক্রম আরাধনা আকাশবাণী পুরী কেন্দ্রর। কার্যক্রমের পরবর্তী কণ্ঠশিল্পী অঞ্জলি মিশ্র, গীত রচনা করেছেন গৌর পটনায়ক।

ঈর্ষা মনীষর পরম শত্রু। পরিচিত মনীষটি কৌশি কারণর উন্নতি কলে মনরে বেড়ে বেড়ে এই অনুচিত ঈর্ষা ভাবর উদয় হুয়ে, তাহা আদৌ শুভঙ্কর নুহে। এহা মনীষকু তামসিকতার অন্ধার গভর ভিতরকু ঠেলি দিয়ে, হিতাহিত জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, অযথারে অন্য প্রতি ক্রোধ আসে, অসহনীপণরে আপে আপে জড়িবা ছড়া অন্য উপায় নথায়, পাখ পড়িশাঙ্ক সহ সুসম্পর্ক স্থাপিত হয়ে পড়ে না, তার দেখি মোর ডেইলা ডাণ আখি ভি অবস্থা চালি আসে। ঈর্ষা ত্যাগ করে পারে মনুষ্য সুখ পায়, মাত্র এখন ত্যাগ করা কোণ সহজ? এহা বেড়ে বেড়ে এতে তীব্র হয়ে যায় যে মন ভিতরে ক্রমে বিনাশর প্রবৃত্তি সৃষ্টি হয়ে যায়। পরিবার কেহি উচ্চক উঠিগলে বা সাই ভাইরে কেহি উপরক উঠিগলে অন্য মানে তা প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে উঠতে, তাপরি তো হয়ে পারতি না, মাত্র ঈর্ষা অগ্নি চড়ি চড়ি নিজে তড়ি তলান্ত হয়ে যাতে, আপনা জীবনর সারপণ হরাই বসতি। মনীষ পণিয়া সেমানঙ্কর কাহি কুয়াড়ে চালি যায়, মনীষ বদলরে পোশাক পিঁধি তাঙ্ক ভিতরে ভূতটিয়ে হি বসি থাকে। পুরাণ যুগর কথা, দক্ষিণ দেশরে দেবগিরি পর্বত নিকটরে বাস করুলে জনে নীতিনিষ্ঠ ব্রাহ্মণ, না তাঙ্কর সুধর্মা,

শ্রোতা বন্ধু, এবে দিনকু দিন খরার প্রভাব বড়িবার লাগিছি। অবশ্য মঝিরে মঝিরে কালবৈশাখী ও মেঘুয় পাগ যোগ টিকে আশ্বস্তি লাগুছি সত, হলে মনে রাখন্তু শ্রোতা বন্ধু, বিশেষ ভাবরে টান খরারে বাহারকু বাহারন্তু নাহি, জরুরি কামরে বাহারকু যিবাকু পড়ে। তেবে কলা চশমা, চপল, মুন্ডরে ওদা গামুছা এবং ছতা ব্যবহার করন্তু। বাহারকু যিবা সময়রে পানি বোতল নিশ্চয় সাঙ্গরে নিয়ন্তু। জল শুষ্কতারু রক্ষা পাইবা পাই অধিক পানি, ওআরএস দ্রবণ, পণা, তোরাণী, ঘোল দহি, আখুরস পিয়ন্তু। এহাসহ কাকুড়ি, তরভুজ আদি খান্তু।

0: আকাশবাণী পুরী আমরা পরবর্তী কার্যক্রমক শুণন্ত বিবিধা ভারতী মুম্বাই কেন্দ্রর
1: লঘু রূপক শৃঙ্খলা বন্দে মাতরম এক।

0: তিনি পিতৃ দেবতা।
1: আরে বাহ, মানে তুমি মানে কুহতিনি কবিতা সঙ্গে গোটি কমেডির ছুঙ্ক এত ভাল মাত্রার দিয়েছ, তুমি সেপটে কবিতা পড়ে।

0: যুববন্ধু, আশা করুছি কি আজির এই কবিতা আসরময় কার্যক্রমটি আপনার মনকু বেশ পাইব। কিন্তু কোণ করা সময়ের ডাকরা কার্যক্রমক তো সমাপ্ত করা পড়ব। তা পূর্ব আজির অধ্যায়টি আপনার কিপর লাগিছে সে বিষয়ে আপনার মতামতটি চিঠি মাধ্যমে নিশ্চিত জনাইবি। চিঠি লিখবার ঠিকনাটি হচ্ছে যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিন নম্বর 752001।
1: এবং শ্রোতা বন্ধু, আপনার বহুমূল্য মতামত আপনার SMS কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে জনাইপারে। সে নিমন্তে আমার ফোন নম্বরটি লিখি রাখুন। আমার ফোন নম্বরটি হচ্ছে 9437037892।
0: এসহিত যুববাণী ও আকাশবাণীর প্রত্যেকটি কার্যক্রম নিজ ফোন মাধ্যমে লাইভ শুনিবা পাই এবে হি ডাউনলোড করন্তু নিউজ অন AIR অ্যাপ।
1: তবে আমি পুনি আসিবু অন্য এক অধ্যায় সহ। সে পর্যন্ত আমাকে বিদায় দিয়ন্তু। আমি আপনকর যুবসাথী মু আশিস
0: আউ মু ভাগ্যশ্রী
1: রহুচু।
0: নমস্কার, জয় ভারত।

শ্রোতা বন্ধু, ওড়িয়া আধুনিক গীতর কার্যক্রমে বর্তমান শুনে নিঁ গীতটি অভিজিৎ মজুমদার গীতরচনা এবং তাঙ্ক নিজস্ব সঙ্গীত সংযোজনার হ্যুমান সাগর কণ্ঠরে।

0: শ্রোতা বন্ধু, শেষ গীতটি সহ এইখানে সমাপ্ত করুছু ওড়িয়া আধুনিক গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম উজ্জ্বল আম দেশ প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।
1: প্রযোজনা মনোজ কুমার পূজারী, উপস্থাপনায় অছন্তি রাজীব লোচন।

শ্রোতা বন্ধু, ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রমে শেষ গীতটি রয়েছে প্রেম ওয়ার্স প্রিয়া ওড়িয়া কথাচিত্র সত্যজিৎ এবং সোহিন দ্বৈতকণ্ঠে বসন্তরাজ সামল গীত রচনার।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহ এখানে সমাপ্ত করুছু আমরা কথাচিত্র গীতর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম ওড়িয়ার সংবাদ প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।

বিভিন্ন স্থানরে সিবিআই পক্ষর তলাশি জারি রয়েছে। তলাশি এবং গিরফদারি সময় মোবাইল ফোন সমেত অনেক সামগ্রী এবং ইলেকট্রোনিক উপকরণ জবত করা যাইছে। সিবিআই রাজস্থানের স্বতন্ত্র অপরেশন গ্রুপ এসওজি সহ সমন্বয় রাখি এই মামলায় প্রাথমিক তদন্ত আরম্ভ করেছিল। মেডিকাল কলেজগুলিকরে স্নাতক পাঠ্যক্রমে প্রবেশ পাই চলিত মাস 3 তারিখে অনুষ্ঠিত নিট ইউজি 2026 প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র প্রঘট অভিযোগ ক্রমে গতকাল ইহাকে বাতিল করা যাইছিল। সরকারঙ্গ পক্ষরু অনিয়মিততার ব্যাপক তদন্ত পাই সিবিআই কু দায়িত্ব হস্তান্তর করা যাইছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তা শুক্রবার দিন সংযুক্ত আরব এমিরেটস, ইউএই, নেদরল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালিকে 6-দিনিয়া গস্তরে যাবে। নয়াদিল্লিরে গণমাধ্যমকে সূচনা দিয়ে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় পশ্চিম প্রান্ত সচিব সিবি জর্জ কইছন্তি, পঞ্চরাষ্ট্রীয় গস্তর প্রথম পর্যায়ে শ্রী মোদি শুক্রবার ইউএইরে পৌঁছিবে। সেঠারে সে রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ অল নাহিয়ানকে ভেটিবা সহ উভয় নেতাঙ্ক মধ্যে পারস্পরিক স্বার্থ সম্বলিত আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রসঙ্গ উপরে মত বিনিময় হব। গস্তর দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী সেই দিন নেদরল্যান্ডসে পৌঁছিবা সহ সেঠাকার রাজা উইলিয়াম আলেকজাণ্ডার এবং রাণী ম্যাক্সিমাঙ্কু ভেটিবা সহ প্রধানমন্ত্রী রব জেটেনঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা করিবার কার্যসূচী রয়েছে। গস্তর তৃতীয় পর্যায়ে শ্রী মোদি রবিবার দিন সুইডেনর গোথেনবর্গ গস্ত করবে। সুইডেন প্রতিপক্ষ উলফ ক্রিস্টেনসনঙ্ক সহ আলোচনা করে উভয় দেশ মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কর সমস্ত দিকগুলিকর সে সমীক্ষা করবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনর অধ্যক্ষ উরসুলা ভন ডের লেন্সঙ্ক সহ এক শিল্প সংক্রান্ত ইউরোপীয় গোল টেবল বৈঠককে সম্বোধিত করবে। গস্তর চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার দিন তৃতীয় ভারত নোর্ডিক শিখর সম্মিলনী এবং দ্বিপাক্ষিক আলোচনা পাই নরওয়ে পৌঁছিবে। গস্তর শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী মঙ্গলবার দিন ইটালি গস্ত করবে। গস্ত অবসরে শ্রী মোদি ইটালির রাষ্ট্রপতি সর্গিও মাটারেলাঙ্কু ভেটিবা সহ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিঙ্কো সহ মধ্য আলোচনা করবে। আপনমানে সংবাদ শুনছন্তি আকাশবাণীরু। পশ্চিমবঙ্গ সরকার আলু, পিঁয়াজ, পনিপরিবা, তৈলবীজ, খাদ্যশস্য, পশুজাত দ্রব্য এবং অন্যান্য আবশ্যকীয় উৎপাদর অন্তঃরাজ্য পরিবহন উপর সমস্ত প্রতিবন্ধক হটাই দিয়েছন্তি। পূর্বরু তৃণমূল কংগ্রেস সরকারঙ্ক দ্বারা এই সব দ্রব্য উপরে কটকণা লগা যাইতিলা, ফলরে আলু চাষী এবং অন্যান্য সংস্থাগুলিক বিপুল ক্ষতি সহিতিবা জনাপড়িছে। অন্য এক ঘটনাক্রমে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক নিযুক্তি, পৌরপালিকা নিযুক্তি এবং সমবায় সেবা ক্ষেত্রে নিযুক্তি দুর্নীতি সহ জড়িত মামলাগুলিকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইকে হস্তান্তর করা নিষ্পত্তি নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গণমাধ্যমকে সূচনা দিয়ে কহিছেন, বর্তমানের সরকার সাংগঠনিক দুর্নীতি প্রতি শূন্য সহনশীল নীতি গ্রহণ করবে। আসন্তাকালিঠারু আরম্ভ হেউথিবা দুইদিনা ব্রিক্স বৈদেশিক মন্ত্রীঙ্କ বৈঠকরে যোগ দেবা লাগি ইরান, কাজাখস্তান, নাইজেরিয়া এবং উজবেকিস্তানর বরিষ্ঠ অধিকারীমানে নয়াদিল্লিরে পৌঁছিছন্তি। সেমানঙ্ক মধ্যে ইরানর আইনগত এবং আন্তর্জাতীয় ব্যাপার উপবৈদেশিক মন্ত্রী ডক্টর কাজিম ঘারিবাবাদি, কাজাখস্তানর প্রথম উপবৈদেশিক মন্ত্রী এরজান আশিক বাইব, নাইজেরিয়ার বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয়ের স্থায়ী সচিব রাষ্ট্রদূত ডুনোমা উমর আহমদ এবং উজবেকিস্তানর উপবৈদেশিক মন্ত্রী আলোয়েভ বাখরমজন জোরাবোয়েভিচ অছন্তি। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই আজ দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষা ফলাফল ঘোষণা করেছে। চলিত বর্ষ মোট পাস হার 85.20% রয়েছে। ঝিউঙ্ পাস হার 88.86% থাকা বেড়ে পুয়ানক পাস হার 82.13% রয়েছে। বায়ু সীমা কটকণা এবং জেট ইন্ধন এটিএফ মূল্য বৃদ্ধিকে দৃষ্টিতে রাখি এয়ার ইন্ডিয়া কিছু বিদেশী রুটে অস্থায়ীভাবে আন্তর্জাতীয় বিমান উড়াণ হ্রাস করা নিষ্পতি নিয়েছে। এয়ার ইন্ডিয়া পক্ষর মিলিথিবা সূচনা অনুসারে দিল্লী শিকাগো, মুম্বাই নিউইয়র্ক, দিল্লী সাংঘাই, চেন্নাই সিঙ্গাপুর এবং অন্য দুইটি রুটে বিমান সেবা অস্থায়ীভাবে স্থগিত করা নিষ্পতি হয়েছে। আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প চলিত সপ্তাহে চীন গস্তরে যাচ্ছেন। তাঙ্ক সহ অনেক শীর্ষ ব্যবসায়ী এবং প্রযুক্তিবিদ্যা অধিকারী গস্ত করবে। এক উচ্চস্তরীয় দুইদিনিয়া শিখর সম্মেলনে চীন রাষ্ট্রপতি সি জিনপিংকে ভেটিবা লাগি সে বেজিং গস্ত করছেন। আইপিএল ক্রিকেটে আজ রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডর্স মধ্যে ম্যাচ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতীয় স্টাডিয়ামে খেলা যাব। বর্ষা যোগ টস পড়বায় বিলম্ব হয়েছে। মুখ্য সংবাদ পুনি থেকে আর্থিক ব্যাপার সংক্রান্ত ক্যাবিনেট কমিটি বৈঠকরে 14টি খরিফ ফসলর সর্বনিম্ন সহায়ক মূল্য বৃদ্ধিকে অনুমোদন। অহমদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডবল লাইন প্রকল্পপ্রাই খরচ হব 20,667 কোটি টাকা। নাগপুর আন্তর্জাতীয় বিমানবন্দরর আধুনিকীকরণকে মিলিলা মঞ্জুরি। নিট ইউজি 2026 প্রবেশিকা পরীক্ষা প্রশ্নপত্র প্রঘট মামলায় 5 জন অভিযুক্তঙ্কু

0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনুলে কৃষি হালচাল উপস্থাপন করে মানসী দেই এবং প্রকাশ কুমার রথ। কার্যক্রমটির প্রযোজনায় লে দিলীপ কুমার নায়ক। শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুঁ আকাশবাণী পুরী কেন্দ্র প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে।
1: বাপা, কলেজের ফিস অধিক অছি।
2: ঝিও
3: মনে অছি বোনাস র কিছি টঙ্কা আমি অন্য খাতারে রাখি থিলে।
2: দুই বর্ষর খাতারে কোনসি কারবার হই নাই, বোধে ইনঅপারেটিভ হই যাইতিব।
4: তো এবে ব্যাংক যাই কি কিম্বা ভিডিও কেওয়াইসি দ্বারা কেওয়াইসি আপডেট করাও, খাতা হেব অ্যাক্টিভ পুরাপুরি ফ্রি। চলো
5: কোয়াড়ে
4: এডমিশন করিবাকু, খাতা হেলা অ্যাক্টিভ।
5: আরবিআই কহে
2: সচেতন হন্তু সতর্ক রুহন্তু।
0: শ্রোতাবন্ধু অধিবেশনরে সময় বর্তমান আরম্ভ করিবা আমার হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রমর প্রথম গীতটি রয়েছে টু স্টেটস।

তবে কার্যক্রমের বর্তমান শুনে নেওয়া গীতটি আনন্দরাজ আনন্দ সঙ্গীত সংযোজনার সুখিন্দর সিং এবং রিচা শর্মা দ্বৈত কণ্ঠে কান্টে কথাচিত্র।

শ্রোতা বন্ধু, পরবর্তী গীতটি রয়েছে রজত অরোরাঙ্ক গীত রচনার, বিশাল শেখরঙ্ক সঙ্গীত সংযোজনা এবং সুনিধি চৌহান কণ্ঠে। হিন্দি কথাচিত্র ডটি পিকচার।

শ্রোতা বন্ধু, হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রমে বর্তমান শুনে নেওয়া গীতটি হিন্দি কথাচিত্র কভি খুশি কভি গম রু অলকা ইয়াগ্নিক, সোনু নিগম এবং করিনা কপুর সমবেত কণ্ঠে গীত রচনা রয়েছে সমীর কর।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহিত এইখানে সমাপ্ত করুছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর, প্রসারণ হেউছি 103.4 FM মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, অধিবেশনের সময় বর্তমান হজাইদেবা নিজক সেই পুরাতনী হিন্দি কথাচিত্রর গীতরে। গীতটি রয়েছে দাগ কথাচিত্রর লতা মঙ্গেশকরঙ্ক কণ্ঠরে, সঙ্গীত সংযোজনা শঙ্কর জয়কিষণ, গীত রচনা শৈলেন্দ্র।

শ্রোতা বন্ধু, হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রমে পরবর্তী গীতটি রয়েছে অসদ ভোপালী গীতরচনার উষা খানা সঙ্গীত সংযোজনা এবং মহম্মদ রফি ও শৈলেন্দ্র সিং দ্বৈতকণ্ঠে কথাচিত্র দাদা।

হিন্দি কথাচিত্র ধরম কান্টারু আশা ভোসলে এবং মোহাম্মদ রফিক অদ্বৈত কণ্ঠের পরবর্তী গীতটি রয়েছে মজরুঙ্গ গীত রচনার।

শ্রোতা বন্ধু আপন মানে শুনেছেন হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রমের বর্তমান শুণত গীতটি আনন্দ বক্সি গীত রচনার লক্ষ্মীকান্ত প্যারেলাল সঙ্গীত সংযোজনা এবং মহম্মদ রফি কণ্ঠে হিন্দি কথাচিত্র ধরমবীর।

শ্রোতাবন্ধু বর্তমান শুণিনেবা গীতটি ধর্মাত্মা কথাচিত্রর কিশোর কুমার কণ্ঠে গীত রচনা রয়েছে ইন্দিওয়ান সঙ্গীত সংযোজনার কল্যাণজী আনন্দজী।

শ্রোতা বন্ধু, শেষ গীতটি সহ এইখানে সমাপ্ত করুছু আজর হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে।

শ্রোতা বন্ধু, অধিবেশনের সময় বর্তমান সমর্পি দেওয়া কতটি ভক্তি অর্ঘ্য সেই মহামহিমঙ্ক চরণ কমলে। আম প্রথম ভজনটি রয়েছে নন্দিতা ভঞ্জঙ্ক কণ্ঠরে নরেন্দ্র বেহেরাঙ্ক গীতরচনা এবং মলয় মিশ্রঙ্ক সঙ্গীত সংযোজনার।

শ্রোতা বন্ধু, শ্রীজগন্নাথ ভজন কার্যক্রমে বর্তমান শুনে নেওয়া ভজনটি পিনাকী নায়ক কণ্ঠে বিজয়মল্ল গীত রচনা এবং প্রেমানন্দ সঙ্গীত সংযোজনার।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। বর্তমান শুণুচার শ্রীজগন্নাথ ভজনর কার্যক্রম। আমার কার্যক্রমে বর্তমান শুনে নেওয়া ভজনটি গীতা পট্টনায়ক কণ্ঠে বিজয় মল্লঙ্ক গীত রচনা এবং ওম প্রকাশ মহান্তি সঙ্গীত সংযোজনার।

শ্রোতাবন্ধু, এই শেষ ভজনটি সহিত এইখানে সমাপ্ত করুছু আজির শ্রীজগন্নাথ ভজনর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম হিন্দি সম্বাদ, পরপরে ইংরাজি সম্বাদ প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।

0: 6 examination. The five accused persons in the case, three from Jaipur, one from Gurugram, and one from Nashik, and several other suspects are currently being examined. The agency has also carried out searches today at multiple locations across the country based on emerging leads. During the searches and arrests, several incriminating materials and electronic devices, including mobile phones, have been seized. The agency is also coordinating with the Special Operations Group Rajasthan, which had conducted a preliminary inquiry in the case. Prime Minister Narendra Modi's appeal to reduce the consumption of fuel has made a profound influence, resulting in curtailing the use of petrol and diesel. Setting an example, the Prime Minister himself significantly reduced his convoy size, prompting several BJP chief ministers and other leaders to adopt similar measures. In keeping with the Prime Minister's appeal, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has directed an immediate 50% reduction in the fleet of vehicles. Madhya Pradesh Chief Minister Mohan Yadav has also announced that he will use a minimum number of vehicles for his convoy and asked his ministerial colleagues to do the same. Delhi Chief Minister Rekha Gupta has announced limits on official vehicles used by ministers, MLAs and other public representatives. Rajasthan Chief Minister Bhajan Lal Sharma also announced to reduce his convoy's size. Gujarat Governor Acharya Devrat announced that he will travel within Gujarat using trains, state transport, buses and public transport. Bihar Deputy Chief Minister Vijay Kumar Chaudhary has announced that he will undertake official travel only when necessary. Foreign Minister of the Islamic Republic of Iran, Sayyed Abbas Araghchi, arrived in New Delhi this evening to participate in the meeting of the foreign ministers of the BRICS member country. In IPL cricket, Kolkata Knight Riders have set a target of 193 runs for Royal Challengers Bengaluru and Raipur. In reply, RCB were 71 for 1 in 7.1 overs when reports last came in. Put into bat first, Kolkata Knight Riders posted 192 for 4 in the stipulated 20 overs. Earlier, Royal Challengers Bengaluru won the toss and elected to field after rain and a wet outfield delayed the start of the match. In weightlifting, India's Gyaneshwari Yadav bagged two medals, a silver and a bronze at the Asian Senior Championship in Gandhinagar today. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধুমানে শুনিলে হিন্দীৰে সম্বাদ পৰপৰে ইংৰাজীৰে সম্বাদ প্ৰচাৰ কলো আকাশবাণী দিল্লী কেন্দ্ৰৰ আকাশবাণী পুৰী কাৰ্যক্ৰম প্ৰসাৰণ হেউচি 103.4 FM মাধ্যমৰে শ্ৰোতাবন্ধু আজিৰ অধিৱেশনক পৰিসমাপ্তি কৰিব পূৰ্বৰু বৰ্তমান কৈ ৰখুচি আসন্তকালি প্ৰাতঃ অধিৱেশনৰে প্ৰচাৰিত হ'বাকৈ থকা কাৰ্যক্ৰমৰ সূচী ৰেখ প্ৰাতঃ 6:05 শুনিবে ভক্তি নৈবেদ্যৰ কাৰ্যক্ৰম আৰাধনা গোস্বামী তুলসীদাসক ৰচিত শ্ৰীৰামচৰিত মানসৰ 75তম অধ্যায় শুনিপাৰিবে প্ৰাতঃ 6:40 কাৰ্যক্ৰম ক্ষেত্ৰ মহিমা শুনিবে সকাল 7:25 কালি এতিয়া শুনিবে সাবিত্ৰী অমাৱাস্যা সম্পৰ্কৰে হিন্দী কথাচিত্ৰ গীতৰ কাৰ্যক্ৰম প্ৰচাৰ কৰিব দিন 8:30 কিছু সূচনা সংগীতৰ মধুমূৰ্চ্ছনাৰ কাৰ্যক্ৰম শ্ৰীক্ষেত্ৰ সুৰভী শুনিবে দিন 10:00 দিন 11:00 শুনিবে আম কেন্দ্ৰ দ্বাৰা প্ৰস্তুত নাৰীভিত্তিক কাৰ্যক্ৰম মুক্তা শ্ৰোতাবন্ধু এইঠাৰে সমাপ্ত হেউচি আসন্তকালি প্ৰাতঃ অধিৱেশনৰে প্ৰচাৰিত হ'বাক থকা কাৰ্যক্ৰমৰ ৰূপৰেখ সম্পৰ্কিত সূচনা বৰ্তমান কৈ ৰখুচি পানীপাগ সম্বন্ধীয় সূচনা ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ কার্যালয়ৰ মিলি সূচনা অনুযায়ী মৎস্যজীবী ভাই ভনী মানক নিমন্তে কোনসি সতর্ক সূচনা রহিনাহি চাষী ভাই ভনী মানক পাই মিলি সূচনা অনুযায়ী পুরী খোর্ধা নয়াগড় গঞ্জাম এবং গজপতি জেলার গোটিয়ে কিংবা দুইটি স্থানের হালুকর মধ্যম ধরনের বর্ষা কিংবা ঝড় তোফান হবার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন মধ্যে সর্বাধিক তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইবার পূর্বানুমান করা যাই পুরী খোর্ধা নয়াগড় গঞ্জাম ও গজপতি জেলার গোটিয়ে কিংবা দুইটি স্থানের অপরাহ্ন সময়ের ঘড়ঘড়ি ঝড়বর্ষা বিজুড়ি সহ পবনর বেগ 30-40 কিলোমিটর প্রতি ঘণ্টা বহিবার পূর্বানুমানক নেই এলো ওয়ার্নিং জারি করা যাই শ্রোতাবন্ধু এইঠার সমাপ্ত হেউচি পানিপাগ সম্বন্ধীয় সূচনা আকাশবাণী পুরী আপনার কার্যক্রম শুণুটি প্রসারণ হেউচি 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেসন মাধ্যমে ষ্টুডিঅ' ঘড়ি সময় বর্তমান রাতে 11:12 আজি অধিবেশনক এইঠার বিরাম দেউছু আসন্তকাল প্রাতঃ 5:51 পুনঃ অভিবাদন জনাইব সেতবে যে বিদায় দিও রহুছু শুভরাত্রি জয় হিন্দ